যদি কেউ নিয়ন্ত্রণ করে আপনি কি পড়বেন, কার সঙ্গে কথা বলবেন বা আপনাকে বিয়ে করার জন্য চাপ দেয়, সেটি ঐতিহ্য নয়, সেটা অনাবেস্ট অ্যাবিউজ। এটি স্বাভাবিক মনে হতে শুরু করতে পারে, কিন্তু সম্মানের নামে নিয়ন্ত্রিত হওয়া, হুমকির মুখে পড়া বা ক্ষতির শিকার হওয়া আপনার মানবাধিকারের লঙ্ঘন। আপনি বা আপনার পরিচিত কেউ যদি অনারবেস্ট অ্যাবিউজের দ্বারা প্রভাবিত হন, সাহায্যের জন্য যোগাযোগ করুন। বিনামূল্যে ও গোপনীয় সহায়তার জন্য কার্মা নির্বাণা হেল্পলাইনে 0800-599-247 নম্বরে কল করুন, অথবা আরও তথ্যের জন্য কার্মা নির্বাণা .org.uk ভিজিট করুন।